0: ไอ้เจ้ากอลาเจ้าโอ้ยดีใจก็กระเตงแต่งอะไรจนเจ้าว่านายินเตอร์นี่เล็กเอาแม่งอะไรจุดจุดกูมองมิติสิ่งกูเนี่ยกูอีกำกับกับกับไปตีนวิญญาณนี่อยู่อันนี้ไม่ใช่มาอะไรกับกองงูตัวเล็กสาวสาวยี่กูมีครองกอลยี่กูมีกูมีก็มาสิเจ้าว่านายเจ้ากับยินไหมอาเวลาจิจูเจ้าแม่งกาสิกูมองยิงกินเลยกอยินเตอร์นี่จูกูอาจจะเกิดตีนั่นอ่ะอามุกินกอลเล่ก็กินก็ได้แล้วก็กวนดังก็ได้แล้วกวนดันอันนั้นนี่เลยคุณเกลียวก็ไอ้เนรีเกลียวเสร็จเกะคุยกี่ออกก็ไปพักงานอยู่ก็ไม่ย้อยตาพักงานกินมีเนี่ยกินมากินตัวไอ้กินอาบุ๋มมีไม้กันมีเชื้อเชื้อเรามุกินเล็กแค่มาสัญญาณกูอีกคุยกี่มีเงินในบริษัทเล็กเชียวอาบุ๋มมีแต่ตัวเราเนี่ยกี่สิบยังไงกันตัวมีแต่ตัวเนี่ยกี่สิบอาเซตันก็เรานับกวนด่าอาบุ๋มนี่กี่เซตีเจ๊ตัวกินมีกี่ตันเนี่ยพอกำมือเชื่อกางเงินตันเนี่ยตันเนี่ยตันเนี่ยตันkange tiye nyu koma wose ngale koma wose ngale po jura no wokto bo jure gas ngale gi ke to no le chuna ko le ja gan ni le ga mena ga ko to na yu westa
1: mm
0: we ni kita pa ko chure no ni ko le ki ko to chuna ro le gi ba jo au gri sa na na na ne ngol ya no ti do 90 years 80 years a ko tin dai mara mara 40 years
1: eh
0: Kau nama bijak apa kau lagu tu si sekarang tu boleh sih cuka kalau mama cakap nama lagu boleh sih asal kongen tu bini kerajaan. Takkan kau niwe kita kau makan yang lagi situ asal bini situ kau injak nanya. Abu bijak kau ni tu teknologi bisi musik per high talent. Abu bule.
1: Kira kau gay.
0: Abu pernah kira North kira North dia. What is happening now?
1: Kau mau ngajar tu kau bayar. Kau gay.
0: Aku juga baru website, mana tu kerja? Mau ikut, aku juga kerja. Perak, kerja tak orang boleh juga. Kuto lagi naik, juga kerja. Mana tu lagi kiki kah ni? Kita lagi naik log boleh jual ni, kami jadi usaha kami tiap log. Orang kerja mau ikut, orang boleh buat tunggu. Yeah, website.
1: Thank you.
0: Apa jenis jalan website? Nampak beli sikit, nampak bagus ni. Sebab mai si kiro, ni kalau kemian.
1: Kongui. Asante Gimeta. Kongwe Bising Gimeta. Nanzi. Nanzi Randich.
2: Hello.
1: Yes, hello.
2: Ikeri awen di jita kaa mawakiri koko nyebu tute Ako chichone neko mtenge kyo ni mamnyo tkine giroki Na mati nyo tekes kabeza
1: Yes
2: Kwa kilo si nyeba yue chuke bada kongo piru
1: Mge
2: mbicho mwange nore kuko le ne lime Kile ma yue kongo piru Mwange nore kuko kile ne ngu nono mu Ma yue kora yiko sengile ma yue Ma yue Ma yue kita katuku lo mati ndo tekes o muun Kwa niwe di jita kaa mawakiri tine wali Warab kur kaliyane ne ibe mwoy nene kaa mawakiri tine Kota mawakiri tine kutori niwe di yon ne ilele nene Iwe di yon baka amete tine Kote tine teke tine kutori kuta kele ne mawakiri Kutori wapure norele mawakiri mananyi no none Ino nongo mlebe juwe ne o Oko kake mwoye ne o kele Imucho kogi imutu ilakwa no male pa kuwonga ako mwachi ye ne one Kwende kutup tup tup tup uno ane togitio ya go nge taga le ga ya nya go na batho jaaka go ite tago mo juni no limo dana go jut go nyane dana go na bla kwe ne tbo to ne ite na go mo to ginyi go nyu go bine la kwe ko ri go e ke se to go ni a go go nuru sa nya ga no le ni ga na e ke chu cha chu ga o to re ngi bo ge to mu go su ru ne o gi go a go ko gi ge a ge go ni i ba go le a go to go we i le go we se bo la kwa na mo re la na mo nya nyu go ru o no go bine go ga go nyu ni na go se re ti Isi bukaran ni siete chocho. Ako change uchona na muwa ka arab runu. Ako chako benyo. Ki ko changa yenka sari chwe rinkuni vichume kechen. Sose ka bogeri tia changu wendi ka bogeri tine ko bure ne. Anani tito ako wasi nyele bure ambi yungu oto ilo ile chai. Ki genko ki kiteke si bogeri tichu na na muwa ka. Ki moge konyot keba kwe oto. Ki moge konyot ituje nore. Kino serge ke mundu kimis kaleta apkesho kake serge che bagabchi. Kukita mwagere sote otenga mundu zane baba nyungu kukukukuku chumnyote na kikwa nene mwani. Kukiki yokto chito isuri ne kiyuilele nana chembo yongo su. Kwa kukosuwa kalechu kusuru wanjebi wasenyu. Kwa kukiki yokto kuno chito na konga kwa ngalab ke lo go se.